0: lo ye nyu do cha bim ji me a lum je ani me sa ne cha tha nga ye nyu yo ana yo phona du thama gla ma ye nyu ina na ko ni jo na je wa cha me cha ga yo ma jinga di ma kha ji fe bu phona ha na si ya je nga ye nya si ya ta ni chu ye ya di jo ma che ke le a kha na ba a cho a cho cho je na u pa ni pha sum pha je to ne di ma kha na ma dha jinga lo a cho na हे दुना तिहाने ने आय न्या थमि ने यो माना तिहाना यो ना थुगा छलेगा लो दुबना सुंफागा लेगा ना दिमा खाना यो जुना ये यागा मचे कसी सिया सिया जेनी ले तोनी हना फेबु फोंगा लो यन्यो बक फोना कोनी अले गाजी का ममोला यन्या हे फोकोनी बक फोना म्या जे फलोना ति तो फोना म्यांगे जो म्या तोनी थिया म ब्योले यन्या तोनी नि गा बिने लाना उ बचे क गा हा खे चे क गा नि गा बिने ला यो फोना बिने ला लो यन्यो यो आना गलो हमा फोजी गा सिन्या दु जी फेबु फोजी सवादी खा ले ने लांगा हा यु आ जी ना थिया जमे खनो गा ने गा गा म दना का पै खे बे दि पुया पी गे मे यु हा ने जु ना यु हा तो ना यो जी सिन्या मे लो यन्यो गा ने ता ना लो यन्यो गा ने चगा जी रे ले मु था गा ले पैने मा यन्यो गपा चगा हमना लो यन्यो अदि मा न ताया गे यसिन्या यन्या दत जों हला यो जिना यसिन्या मे यन्यो मा सिन्या ने मा सिरेने मा सिरेने जीते मंगा यन्या का न्यू यस सुले कुमाए एदोने रांगा यन्या अदि मा ह अदि मा ले या एंगा ने यो नाउ ले यो नाउ दो दंगा ने हु जिलो जी बाबुला एको हो फुला ह आयो माने सथान थी ल हुगो गो थाना ये गा मा बिदो ने रंगा ये ने ये गा लो अबे बे गाना बो थों थान नों जे ये ने थान लुआ थ लो हु थ मि ने गो ना अंग मा या अंग ये ने बो थों थान नों गो पा हम खाय ले थांगा ये न्यू थ मि ने द ता या को नी ले मसिन्या ले म म जो मे द ता जो मसिन्या थ तो को नि मा गन्या ये ने न्यू कुम आयो स दुला मे बो थो थ नो ले ना आयो मा थान लुआ ग जो थ तो ग जो मे पाए ना ग जी भा मा बी दो ले गा हम खाय हम दु ले ना मा बी ओनि दो द यो ग यो ने गो थ नो बे हु स हो ने मु फा ले तो खु दु खु मा या दो ले दे ये नि दे भंगा भ थ मि ने मसिन्या ले मे नंगा गो न ग जो मे लो ये न्यू हले थान लुओ ल मिने योगाना ग जो योना गमा मिने गोला भ्यो ल भ्यो जो ना कोनी दो ये ना जी जी पिलाम शो तो मिने यो मा जी था दो ले गा ये ने गो पा थानो लो ना ना नि हु थिम ना कोनी नुई गा ला जे ये ने तो मिने आयो मा अ सथान थी म्यो म दु ले गा लो ये न्यो गो कोनी मा बि दो गा ये ने आयो मा ने यो वे ना कोनी समो सो ना खा ले ला हे फो को लो ला हे ना ला हे ले यो दु बु ला हेले तो जन था गाना ना ला छक्का पुला म्यो मु ना मा बिदो ले एदु ला गा ये न्यो ना सुमगा दि गाना कोनी था लुगा सथाना हु जिलो अदि मा सभाव ले गा लो ये न्यो थाले पुला इंगे था लुगा ले गा अदि मा ले थाले ने ले दाले ने यो गो यो इ तो ले गे हु गो मा बि अ ले गा ये ने था लुगा ले हु गो हम खाय हम दुम ले अ मा बि अ जे दो मा बि दो जे हु गो जी ले इचे जन था मे लो ये इचे थे गा दि गा इले ले ले म था मे दो ना कोनी आ म्या जी पिरा ना मे ए द ने रंगा ये न्यो ना उ गा ति गा ना कोनी ओ जे सथानी खोन सों फु दे सान जे ये न्या लो मे ना दु लो मे ना दु ना यो गा ना मा बि अ दो ए म्या दो गा ये न्या ते मे ने लो मे ना दु ना अ छ नु दु ले बि जा मे लो ये न्यो दि मा lumina dule jihapula kuling linge lo yenyu yoga yo yo ne go ma dola nga yenya amyo do byo ne ja byo do byo ne do yena cho mya jo mi lo go pa cho men ja yena ga ji ji pula numa phela na ko ni a cho na ji ching na ko numa phele mi lo yenyu tipo na yam ne a chi chu le e na yam ko ni le di di to ro ga mye a ji ko pela nya mi lo yenyu a yo mane ga na khathi thanga yenya na लुंगा उसा काम जे हे हमना कोनी बा लुंगा पुला जि जि लुंगा पुला को जगा ना मा बिदोंगा ये न्या यो मा जि तिगा यो वेंगा तिगा लो लुंगा फली बिया ना यो माना बिया फली दुमिने गुना ये दोंगा ने तोनी लुंगा उसा काम ने जि जि पुला जना अगथु लुंगा को एमा ये न्या गो मा बिदोलेगा ना फुंथी लथा बा गा मे दोंगा ये न्या गोम्यम दुतेम गो फुंथी दि जिरे जांगे गो मे दोंगा 那是几天前那个呢？说完他那那嘞，阿罗也有，现在那他话呢，说完又没没嘞，就他阿罗阿爷不拉卡他呢，他家这么没那个呢，说不好嘞，空啊呢，我家个呢，嘛比多些人呀。如果那一场你这么谈呢，那啥个出谈呢？老爷牛，我说过你个炒呢，不讲呢，又不怕炒呢。嘞，红哎，那好家不拉摘呢？咩人家留下个摆，那牛呢？阿姐嘛，以后咩个嘛摘怕，我女嘛昂阿个阿姐就咪呢？那个呢？我个提婆那昂那个摘呢？嘞拉上个老提得那嘛有钱呢？个不讲咩老爷牛，他们呢？噶那？一般那么比多嘞，他阿爷伢说啥，他那都有完了，一面咯，还几把都要伊那呢，吃家个呀，姑面，我都得个伊得伊个呢，买一盆不咯，人家个多得买两红毯呢，不买那多那么就买一盆面，他们呢买呀多呀，我记咯，人家那，是他那路费个买呀多呀，这人家路费几多个咯，他们呢。阿个土哎，个呢，我个白龙梅哎，个嘛呀，都有个那嘛呀，东海人有他们呢，有哈牛，有哈，有哈鸡哎，有哈嘞，葫芦多呢，木那罗人有多呢，芦苇嘛呀，我哎人家和是芦树干嘞，家哎们那多呢，芦自己吃那个呢，我把提皮拉米罗人有提提啊，有哈，嘛我烤了多呢，都安他们我烤米罗人有多那个呢。提我打嘞，没那几个呢，啊，吃我嘛得了，伢你别这几把都也拿了牛，啊，吃那伢子这你那个那，那么不然伢嘞，那么漂亮伢嘞，几把都也拿有几那新伢子，伢子该嘛新伢穿，我提几嘛新嘛伢个呢，几把都也拿，我新伢嘛，我这伢嘛，我葫芦伢嘛嘞，几把都也拿，那这样子那他们那，哎呦嘛那个他那嘛也懂啊，伢牛都那都有哈牛有哈多呢，啊，吃牛多呢，嘞。吃穿我人家的咯，人家来当大拿不提啊提啊，来吃穿我人家没咯，牛嘛看那咯，人家都也拿我路口个不爷爷那葫芦窑人家呢，那没那又看那个呢，都也拿盖过也哭啊呢，太细过也哭啊呢，没那路口不爷爷那屋里没那，来路不近，又喊我那里那个呢来，又买来包来拍那个呢，是到明天拍下地面呢，他们呢盖好太细哭呢，不舍得了。他那怕哦，人家人家是他个，啊就就得后面得被切了，人家那有喊我的那把地皮，那面地皮那家面是他个个包个是大农呀，都那没了，人家他们呢都也那个呢，没卡嘞没了，人家才出呢，葫芦也用啊呢，也有卡啊呢，后个呢一般后个个嘛比多嘞，哎他啊人家，那再个木那个呢。就那样么买人家，对嘛？那个嘞，阿罗那个头，跑步班嘞，阿罗也有那个个，跑步班个个，提多那罗也有，还嘞，给你个你个暑假他那罗也有，那有干那不？我今年咯，你暑假他那比较个人家跑步班头那个个个，跑步班个个，他们没有暑假他那比较个人家，要是那个你提这么比较个呢，那要是个呢？阿弟嘛，他跑步班铺阿妹嘛，他参加的，人家阿弟嘛，阿个土友人啊，来跑步是，把阿超，阿超呢，有个有呢，那他把呢嘛，摩托呢，来说来呢，嗯，后头那个呢，妹嘛，他谈来的，人家的他们呢，嘛摩，阿来嘛摩托来，阿罗有哈呢，忙个不用忙阿罗，有哈咪呢呢，来好那不，来后把的嘛个开有个的嘛新鲜面，阿弟嘛。还嘞，妈妈在谈嘞，对嘛？毛多伢不也牛毛搞过哎？啊，对嘛？什么嘛？就那都大伢那过年毛多伢面，何况面呢？对嘛？只有有伢只要花伢伢生了，有伢嘞有伢嘛嘞，何况还没伢吃，葫芦有伢那那干个那干个那葫芦可饱嘛？伢不也伢吃嘛嘞？盆里面还有嘛可饱？那有嘛一盆盆里面的面呢？那干红油呢？啊，对嘛？只怕妈妈伢伢嘞可饱嘛？可不嘛？我阿啦，我前面来嘛，差人的人，你的嘞，少嘞阿人呀，少嘞。Hello， 马罗那，那个土阿罗人哟，哎呦妈那，20%、80%嘞阿罗70%哦，也70%，他们家的家差的人呀，黑婆婆呢，切好都得那个熬夜那个呢嘛差嘞阿，我把我去那提阿呢，过来过后呢，阿这边就嘞阿人家吃差的有嘛那多啦，那一些。你切好也切得怎么样？点击不深，哎呦妈，那差了，人家那边呢？我只怕嘞，有俺那吃他头哎，哎呦妈，那不打坏嘞，没加油还没抬个，可能人家没接，人家都可能。后果是，我说哎，罗，只怕那， หัวชาเลยไม่รออย่างนี้หัวชาคือหูจีไม่มาตัดทายแล้วนะคนนี้อาจจะพูดอะไรยังไงน่าอยู่ห้าในยุคชาในยุคมือคนนี้อุจิมิลองตัวบิจานาเลยอย่างนี้และอุสสงก็บิจานายุคชื่อเลยเหรอก็ป้าเออยาเจยุคชื่อจนในยุคชื่อเลยความร้อนสะสมแรงอะไรอยู่มานาโลอันนี้ก็ชื่อยาเลยอย่างนี้ทุกมีเนี่ยที่ปุ๊ดเองเนี่ยนะมันกังอะไรเนี่ยตัวนี้ที่ปุ๊ดเงี้ยมาปีละนี่ปุ๊ดเงี้ยมาปีละเลยอยู่จุดนักหูเงี้ยนะเงี้ยจอน่าเราอย่างนี้ที่ปุ๊ดน่ะเฮ้ยจะชื่อจู่เมียคือตุ้มเลยปีละเนี่ยรับบุปปีละยังไงอย่างเงี้ยจีกว่านี้ช้าๆเนี่ยอยู่ง่ายอย่างเงี้ยคือมันน่ะพาวเวอร์แบงค์ของนิ่งน่ะกาของนิ่งในข้ออยู่จีน่ะอยู่จีน่ะเธอน่าเลยอันนี้มาเธอป้าไฟแรงอะไรอย่างนี้มายาและมายาเนี่ยก็ป้าหน้ากาสุจูเฮ้อย่าอีเจนะสับโจอีเจน่าลอยนิวปั๊บเฮ้ยเล่มาเออเล่นี่อีน่าลอยนิวเฮ้ยเล่มีใจอยู่นี่นี่ดูน่าคนนี้ยัดถุงมีอะไรเนี่ยที่จีมาสุจัตนาเนาะน่าถุงมีเนี่ยเล่อยู่ห้าห้องสาวอยู่มือแม่น่าปั๊บไฟเธอมีอันนี้อยู่จีน่าน่ากายที่นุ่งนี่มุสุมมุจัตุสุจูทานเนี่ยลอยนิวอยู่วันนั้นมุแต่น่าปั๊บไฟเฮ้ยอีสันนี่ลอยน่าเจอเนี่ยเฮ้ยอยากกูว่าถุงมีเนี่ยแค่ที่โป้ยากงานเนี่ยก็ป้ามีจะชาดูจีที่กาเต็มสุจุนิลอยนิวนับป้าไฟจีอยู่กันนะจันน่าอยู่กันนะนิมาบอลล์เลยจันน่าอยู่หายันบอลล์พกน่าชกามาดูน่าเห็นแล้วนั่งพอนิมาพกคนนี้จังงานเนี่ยน่าความร้อนที่กาเต็มยังร้อนที่กาเต็มแบบยามิลอยนิวเลยที่แบนเลยอย่าป้างานเนี่ยอย่าป้าที่กาเต็มสุจันนี่ที่มีในคือกาคนนี้โคโลมาบีปิลาเลยจะได้ในเรื่องอะไรอย่างนี้ผมน่าพูดแบบคนนักกาเลงอะไรเนี่ยน่าก็จีเลี้ยงทำไม่จีผมเนี่ยโอ้จีเขาจะเช่าเลยพังกุหลาบอะไรเนี่ยก็มันคุกเข่ามาเอ็มอ่ะผมน่ารออย่างนี้วันที่มาแล้วถังน้องในถังกูเงินรออย่างนี้วันที่มาที่ปวนน่ะประคบเย็นเลยไม่รอประคบเย็นเธออายุมาที่มาล้างขยะที่จียุทธันยาใหญ่เนี่ยก็有就就嘞啥个呢？有就就嘞酒嘞款什么酒嘞咯？喝酒他那个年的嘛，吃饭人家人家不喝烟嘞喝咯，不喝烟嘞也不喝老嘞也要弄弄酒个呀。那不喝烟那老人家的嘛，疼了那疼个哎，来去不来来扑了个老人家，喝奶嘞，叫这人家喝奶嘞的嘛，十八天大奶就那人家十八天大奶嘞就那。ผมก็ผูกเฮ้ยอาจื้อเลยมาผูกนี่แล้วชอบบรรยากาศแล้วทำนองที่เดรแล้วจนาโรยนิวนั่นแล้วฉันนี่น่ากว่านี่มันนั่นนี่ก็อ๋ออยากจะคุยจนาโรยนิวที่มีเนี่ยหึมนะแล้วทำนองแบบเงี้ยชอบบรรยากาศง่ายอยากพูดอะไรจนาโรยนิวอยากพูดอะไรนี่ก็มีหัวเฮ้ยพูดอะไรน่ากว่านี่หัวเฮ้ยตัวยังไม่เย็นยันตัวนี้เขาพูดอะไรหัวโลปกติผ่าพูดอะไรรถถีบแล้วงาโรยนิวตัวทั้งเงี้ยจ้าแล้วลาลาเจือคือบอกจือพวกเราคุณเจ้าไงจ้าคุณรู้ทางเดินไงจ้าคุณรู้เจ้าไหนแล้วไงอย่างเงี้ยน่าคุณรู้เจ้าไงที่ปูเจ้าไงลอยอย่างเงี้ยเช่นอ่ะหนี้เช่นนาทีแต่เจ้าแล้วไงอย่างเงี้ยอุ้มยนี่ปะโคเวอุ้มยนี่แล้วตอนถ่ายเลยมาเมื่อจีฮิวเวลอยอย่างเงี้ยที่มีในชาเนี่ยเจ้าไงอย่างเงี้ยน่าอาจีคนนี้เฮงเนี่ยปะโคบเนี่ยชอบบรรยากาศอะไรสันนิกน่าคนนี้หัวยาใหญ่อีงานเนี่ยห้องหัวยาเนี่ยเนี่ยชอบบ้านมากันเนี่ยห้องเงาช่อหน้าหัวเดือดเลยมาลอยอย่างนี้หัวเดือดอย่างนี้นะยาวหาเลยมากูเลยเลยเดือดเผื่อเดือดอะไรจีพวกมันยาเขามาโมล่ามันนะหัวเดือดงานเนี่ยหัวเดือดของมันยาเดือดมันยาปีแม่ยายเนี่ยเต็มหน้าเบอร์มาสานในเจ้าเรางามอาจีติ้งเงาตัวเต็มไปเจ้ามาลอยหัวยาพวกละอีนุ่งเธอนาเลยไม่ห้องเงินนั่งเธอนั่งมาชมมิลอยู่อยู่แห่งคนนี้ประคบเย็นเลยดึงอะไรอย่างเงี้ยเลยทั้งกึ่งเงาเลยนายอยู่น่าอีสันนี่นาอยู่น่าคุโรประคบมาแล้วหมอจุกายเนี่ยจะหาผู้ละคุโรยาไรเนี่ยยอมอาจีพับบินเลยแม่ประคบเย็นเลยบินอันน่าคนนี้ยอมมาเลยยันนัวประคบร้อนเลยยันนัวเฮ้ยชื่อเลยพับบินเลยแม่อย่างเงี้ยคนนี้เขาก็มาบิดทะเลเลยทั้งกึ่งเงาจ้าเลยไงอย่างเงี้ยน่านี่สกุลนี้อายากจีกลามีรอยนิ้วก็ป้าจิระหุ่นนะใครจะชอบหุ่นและจิระไงอย่างเงี้ยก็หุ่นนะเอาวิญญาชื่อมือกูภาษาจีนเก่าในช้างทางอายนิ้วงาคนนี้อยู่อ่ะเอากลัวขึ้นมาล้อเฟซบุ๊กพ่อกับแม่ติดต่อพ่อกับแม่บอกเกอร์พ่อกับแม่อยู่อ่ะเอากลัวขึ้นมาอยู่อ่ะแล้วไอ้เย่บิดาบิลาเออนึกกับบิดาบิลาเออนี่สกุลนะวันจันทร์เลยมีเนี่ย 라이 디 체가 파가 요나 체가네 이노나 파체 제레가로 예뉴 요나 요나 레가 비네 라미엔가 코니가네 타나 워마 예뉴 요나 두타마 그나후마
1: 샤샤미야 마세다 하초레노 엄마 샤미야 마셜레바누아 자하고요 안야세 마돈부표 자하고나뇨이 로미야 워샤샤미야 마오호요요 호요요 마미 제냐 에가 티가자 마이미노 호고뇨 아 정아 마이미로 호고뇨 카 정아 미야 야카 츠퓨 로